বিচার কবে লই মা, বিচার কবে লই মা, ঝংঝঙে বাগানে খারে কলম, অবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল দো মলাই নেই ভুল সাত পরে পছি আমার।